ओके उजाला रेडियो यह प्रिय सुनने वाला लाइव कार्यक्रम आप सुन रहे हैं। Zondag 5 juli. En het is een 2 uur geweest. 2:10 al. Aapka hamara saath thora der tak rahega. Ja, normaliter ben ik het natuurlijk niet op de zondag. Normaliter hoor je mij alleen maar met een koffie en chai. Met Lloyd Mahabir. Aaj na. Aaj khali koffie. Ki hum boli aaj khali chai. Ik weet niet of Lloyd die koffie is of ik dat ben. Maar in ieder geval aaj khali koffie. En door de week natuurlijk koffie en chai. Dus kalia hum ghumat rahi kahun pe. Tum ghum le natuurlijk, sadichar ke din. En dan kom je mensen tegen en werkelijk iedereen in heel Nederland. Die luistert naar koffie en chai. Dus daar zijn we ontzettend blij mee. Ki itna log sunega, koffie en chai. Gali gali hum jaila, dur dur jaila. En ik ken die mensen echt niet hoor. Maar die mensen spreken me aan. Of ze horen mijn stem. En ze zeggen van... Hey, toke hem chinila. Tuto radio me batiaiga. Ujala radio pe batiaiga. Toke hem sunila. En een van die mannen zei gisteren tegen mij van... Ja, een bus met jalaila. Idar udhar jaila saman lever kare. Maar als koffie en chai er is, dan stap ik niet uit de bus. Dan blijf ik gewoon in de bus zitten. Ja. Hij zei, hovega ja. Ham na bolila. हम तो के बताई ला कौन सी आदमी हमें बोलेगा लोग और कहे हमारी बात यहाँ पे तो या खबर हम दत हमें हाईगा एक घंटा हमें हैगा समय तो उस एक घंटा हम तोर साथ दे बे और तू हमार साथ दिए उजाला रेडियो पर यार सोमवार 5 जुलाई 5 तारीख जुलाई का महीना है या आधा बरिस जोन हैगा 2026 के Don hoi ge hai ga. Dus adha baris John Abakiba. Laten we dat een, nou ja, met z'n allen een fantastisch half jaar maken. Eerste half jaar met door Kushna. Luk bhal kuch garbaralba. Geef de moed niet op. Gewoon doorgaan. Hamlok bati na ya. Saat hi saat. Jaise tu sochle rehle, hardam aise na ho veiga jeevan mein. Kabhi kabhi kuch aise ho jaega. Jon tu na mangat rehe, jon tu na sochle rehle. Maya. That's life. Hoort bij het leven. Adhabar is bied gehe. Dus misschien heb jij je doelen van dit jaar al bereikt. Maar misschien zeg jij van na mang. Abbe hamme kuch na kuch kamtiba. Aur kuch hum kare mangila is saal mein. Ta abbe deer na haiga. Abbe adhabar is hai yaar. Adhabar is jane kitna din haiga. 180 dagen. Zeg ik het goed? 360, nou ja, 180 dagen zeg. Aur jada zelfs. Zoveel dagen heb je de tijd nog. Kuch kar. Aur hamesha Ujala Radio suniye natuurlijk. Trouwens, de stem die we net hoorden was van een Viresh. Okar bare mein hum batai sakila kuch acha. Van de formatie Sensation. Oh, rahega trouwens Brasa Mela pe. Viresh bhi rahega wahan pe. Met Sensation. Brasa Fest hamme bolek chahega. Brasafest.nl, तू जाइ के देख ले, Brasafest.nl, हंगामा यार, बहुत जबरदस्त प्रोग्राम आएगा। और क्या क्या है पापा नकली बातें, देखी तो? Volgens mij heb ik een verkeerd nummer opgezet hoor, want ई वाली हमें चाहिए रखेंगे, तो समझना नहीं कहे ना खेलीस, हम जो उल्टा क्नॉप पे दर्क करेंगे, दखाती नहीं चपेल है। Ik ga gewoon wat artiesten de revue laten passeren die erbij zijn allemaal op Brasafest. Brasafest.nl, tu dekle. Ja, tu direct. Surf er meteen naartoe, naar Brasafest.nl. Want tu zocht je het hier likhi. Ga gewoon naar de Facebookpagina van Ujala. Ujala.nl, tu maap je dekle. Brasafest.nl. Ik wil linkje haiga. Maar tu ek daija tu dekle die website pe. Dan ben je meteen verkocht. Ham toke beloof karila. Ham toke ni mantra deila, dawa deila om te gaan kijken. En zij is er ook bij hoor. Dit is trouwens de stem van Rani. Zij is er ook bij. Ham nai nila, sab artiest ham chala paap ki na aaj. Koshish karabe. Je ziet ze allemaal daar, je hoort ze allemaal daar. Op één festival. Sabse Barka Festival. Isaal ke. Sabse Barka Hindustani Festival. 2026 ke. En natuurlijk moet jij erbij zijn. Natuurlijk wil je dit niet missen.
Sanitjer, 29 augustus. Ja, zaterdag. 29 augustus. En zondag, 30 augustus. Doei, Dien. Jabberjust, programma dekhenge, sunenge, hamara saath banayenge. Hum log aapke saath rachayenge wahan. Den Haag shahar mein yaar, The Hague. Aur kahan pe ho sakega? Jahan Hindustani ke hum log ke khota hoga. Ya to Den Haag shahar mein. Aur wo bhi ek bahut hi jabardast, bahut hi sundar lokasi mein. Lokasi ka naam tu dekh le, tu Google kar le, ya to hum log ke website pe dekh le. Jia, Jia. वहां पे उजाला को मंदे यार बहुत एक्टिविटी करेगा दोस्तों के आवेग परी तो के देखे परी जैसे विजय बोलेगा जिया इवेंट सेंटर तू गूगल करके देख ले या तो चल जा ब्रासा फेस्ट पे इंटरनल पे और तू देख ले दोस्त रानी इस रोग भाई सुन ले तो कितना मोई गावेगा छोड़िया मध्य से इस रोग भाई और देखी तो दम होते इवेंट चेस वेल ऑपर दिया सुखनो पी दर क्या सीर खा वदान बुम Zij is er ook bij. En ik hoop dat mijn playlist alle andere mensen ook bevat. En anders gaan we links en rechts eventjes erbij moeten zoeken. Jaldi, jaldi. Ujala Radio. Live carrière kan hem je hebben gezien. Ujala Radio. En zij is er ook bij. Videsh ke tu sun le toch? Rani ke sun le. Ab tu sunega Roshana ke. रोशना भी रहेगा लाइव ऑन स्टेज

0: Mr. Muka. Muka, sì. Mukesh, me de formazii Express, live on stage.
1: Mande hoosh hai.
0: Tijdens Brazza Fest natuurlijk.
1: Charo taraf be khud.
0: Dit wil je allemaal toch niet missen. Gewoon on one stage. One platform. One area. Nee, two areas, ja. Not one area. Two areas. Two days. दो दिन का प्रोग्राम लंबा चौड़ा बहुत ही जबरदस्त आल टॉपर्स फॉर नीदरलैंड आल टॉपर्स बेल का टाइडस ब्राजा फेस्ट एंड नेचुरली मग यू दिस नीड मिस इट सबसे बड़ा हिंदुस्तानी इवेंट इस साल के इंदौर अंदर में दोस्त ना बाहर यार बाहर लोग ये बेसिस रिस्को तू जानेगा कभी हवा कभी बरसात कभी गर्मी Wij zitten daar lekker met elkaar. In een biggie, barkawali hal mee. Parkeren? Probleemloos bij de toekomst. Volop. Toe OV zei je? Geen enkel probleem. Toe auto zei je? Gewoon toe kan je gaan mee liggen. Bij de volop. Soon gana. Muka sing. Wat een singer jaar. En in Nederland hebben we een aantal topzangers. Nou, deze hoort er echt bij hoor. En een geweldige formatie ook. Live formatie. Mooi gitaarspel jongens. Willen we toch meemaken live.

0: फिल्म का नाम जो जीता वही सिकंदर, जो जीता वही सिकंदर, और गीत के गाने वाले उदित नारायण और साधना सरगम। स्टेशन उजाला रेडियो।
1: यू आर
2: Dit is het weerbericht op Ujala Radio. Vanavond is het in het zuiden droog met af en toe zon, terwijl het noorden bewolkt blijft en in het noordoosten nog een spat regen kan vallen. De wind gaat afnemen. En tot zover het weerbericht op Ujala Radio.